0: পারবেন। আমার সব নম্বর এলে তুই বেঁচে মাটি বানাবে, তুই পয়সা কমার তো আমার ঘর বানাচ্ছি না, ওই শহর থেকে লোক
1: পয়সা কমার।